Oya sentchani nyankopone. Hey sentchani oya wa David no mbremu. Di oya wa Jonah no mbremu no. Ah oda so ye wa yabra bobo ene dey. Message on sentchani ene dey. Ti wa wa majuma ene dey. Ah